0: আরে রেনচে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত কত নরা তা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না হয় আয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চুর রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জি নিয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি জিগরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ কি সুমতে চিখচিজ গরা তা আয়া না গামো সুঙ্গ লখতে না কেনি আদিকচিজ জোগনো চোমক সাসে কি চোচ
2: চিতিরা তা মর্গে খরমো